শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, কেমন আছেন? এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ রয়েছে আমার জাপান জীবন, এতে শুনবেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত এই গবেষক বর্তমানে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। তিনি জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। প্রিয় বন্ধু, এছাড়া আপনাদের পড়ে শোনাবো কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: প্রথমে আমার জাপান জীবন, শুনবো ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার।
1: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন ইয়োশিমুরা কেন। ইয়োশিমুরা কেন বর্তমানে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি জাপান স্নেক রিসার্চ ইনস্টিটিউটে হ্যাপডোফিস টাইগ্রিনাস বা ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে বিস্তৃত গবেষণার অগ্রগতির অভাবে এই বিষের প্রতিষেধক সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। ইয়োশিমুরা-সান তার গবেষণার মাধ্যমে জাপান ও বিদেশের ভুক্তভোগীদের জীবন বাঁচাতে অবদান রাখার আশায় প্রতিদিন কাজ করে চলেছেন। ইয়োশিমুরা কেন-সান, এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি জাইকার বিদেশি স্বেচ্ছাসেবক বা JOCV হিসেবে বাংলাদেশে কাজ করেছেন, তো বাংলাদেশে আপনার কাজের অভিজ্ঞতা এবং পরিসর নিয়েই প্রথমে জানতে চাইব, কেমন কেটেছে বাংলাদেশের দিনগুলো?
2: আসসালামু আলাইকুম, আমার নাম ইয়োশিমুরা কেন, শিমুরা কেন না। আমি জাপানের নাম করা কমেডিয়ান নই, আমি সাপ সম্পর্কে গবেষণা করি। আমি কুমিরা চাঁদপুর EPI এর কাজ করেছি শিশুকে টিকা দেওয়ার জন্য, যেমন কম বাচ্চা টিকা পাইনি কিনা দূরে দূরে চেক করেছি। যদি কোনো বাচ্চা টিকা পাইনি তাহলে কেন পাইনি সেটা জিজ্ঞাসা করেছি, এবং আমি বেদে মানুষের সাথে দেখা করেছি। উনাদের নিজের বাড়ি ছিল না, উনাদেরকে ওয়াটার জিপসি বলা হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকত। উনাদের কাছে অনেক বাচ্চা ছিল, কিন্তু টিকা নেওয়া শিশু খুব কম ছিল। এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে থাকার জন্য ইসে হরে টিকে নিতে পারেন না, উনারা অসুস্থ হলেও হাসপাতালে যেত না। আমি উনাদেরকে বুঝতে চাইছিলাম, তাই আমি অনেকবার তাদের কাছে গিয়েছি।
1: বুঝতে পেরেছি, আপনি বাংলাদেশে অত্যন্ত পরিচিত জাপানি কমেডিয়ান কাইসা চরিত্রের অভিনেতা শিমুরা কেন নন, আপনি হচ্ছেন ইয়োশিমুরা কেন। তো ইয়োশিমুরা কেন-সান, সাপের সাথে আপনার কাজের সম্পর্কে সূত্রপাত কিভাবে হয়েছিল একটু বলবেন?
2: সেটি বলছি, আমি জানতে পারলাম বেদেরা সাপ ধরার কাজ করেন, এবং তাদের মধ্যে অনেক মানুষই সাপের খামার খেত, খেউ খেউ মারাও যেত। উনারা খুব বিষাক্ত কোবরা খাড়ি হাতে ধরেছে। বাংলাদেশের মানুষও যখন সাপ কামড়াও খেত হাসপাতালে যেত না, বেদে উনাদের কাছে যেত। বেদেদের মাঝে ওজা বলে চিকিৎসা করার মানুষই ছিল, উনারাও বুঝে হাসপাতালে যাওয়া বারণ, কিন্তু হসপিটালও ছিল না, কিছু করারও ছিল না।
1: আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি এভাবেই সাপের কামড় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তো বাংলাদেশে সাপের কামড়ের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে আপনার জানার অভিজ্ঞতা, আপনার চিন্তাভাবনা এবং একই বিষয়ে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যাওয়া, তো এই বিষয়গুলো আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল?
2: আমি মনে করেছি এটা শুধু সাপ বা সাপের বিষের সমস্যা না, এটা ফ্যাব্রিক হেলথের সমস্যা, এবং এই নিয়ে আমি কাজ করতে শুরু করি।
1: আচ্ছা, তো বাংলাদেশ থেকে জাপানে ফিরে আসার পর ইয়োশিমুরা কেনসান, সাপের বিষ নিয়ে গবেষণা করার জন্য আপনি কি ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন?
2: আমি প্রথমে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করে 2020 মাস্টার ডিগ্রি পেয়েছি। তারপরে আমি শুধু পাবলিক হেলথ না, সাপ, সাপের বিষ এবং সাপের খামার নিয়ে গবেষণা করার জন্য গুম্মা জাপান স্নেক ইনস্টিটিউটে কাজ শুরু করেছি। এই সময়ে আমিও সাপের খামাও খেয়েছি, তখন অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা পেয়েছি, কিন্তু অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, খুব খুব ব্যথা ছিল। সাপ খামার পাওয়ার মানুষের কষ্ট আমি বুঝি। আরো গবেষণা করতে চাই মন করে 2024 সালে আমি নাগাসাকি বিশ্ববিদ্যালয় পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি এবং বাংলাদেশেও থাকা রাবদ অফিস বা ইয়ামাকাগাশি নামের সাপের বিশ্বের উপাদান নিয়ে গবেষণা করতেছি এবং অ্যান্টিভেনম তৈরি করতে চাই। স্নেক বাইট অন্য রোগের মতো বেশি গুরুত্ব পায় না, কিন্তু এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এর একটা, যা খুব গুরুত্বপূর্ণ এবং কাজ করা দরকার। তাই অন্য গুরুত্বপূর্ণ রোগের মতো এটার উপর কাজ করা দরকার।
1: বুঝতে পেরেছি। তো বর্তমানে সাপের বিষ নিয়ে আপনার গবেষণা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের পেছনে আপনার ব্যক্তিগত কি চিন্তাভাবনা এবং অনুভূতি কাজ করছে একটু বলবেন।
2: মানুষের সাপকে দেখুরে ভয় লাগে, আমিও সাপ পছন্দ করি না, কিন্তু সাপ আমাদের ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একসাথে থাকতে হবে এবং এই বিষ থেকে, যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ বা রক্ত জমার চিকিৎসা হতে পারে, মানে গুরুত্বপূর্ণ হতে পারে। সাপ না কামড়াই তার জন্য কি করব? প্রথমে অবশ্যই সাপ বেকুরে কাছে যাবেন না, হাত দিবেন না, যে জায়গায় সাপ থাকতে পারে সেখানে সান্দাল না পরে জুতো পরবেন, শর্ট প্যান্টস না পরে লং প্যান্টস পরবেন। ঘুমোনার সময়ে ও সাপে কামড় খেতে পারেন, মানে ওই সময়ে মশারি ব্যবহার করুরে বার, এটা মসকিটো না, সাপও দেখতে বাধা দেই। যদি কামড় খান তাহলে অবশ্যই হাসপাতালে যাবেন তাড়াতাড়ি। গাড়ি না থাকলেও মোটর সাইকেল বা অন্য কোনো জেনে যাবেন। যদি সম্ভব হয় সাপের ছবি তুলে রাখবেন, কোন সাপটা খামার দিয়েছে সেটা জেনা খুব গুরুত্বপূর্ণ। খবরা খামর এবং বাইপার খামর এক হয় না, এটা অন্য রোগের মতোই আলাদা।
1: বুঝতে পেরেছি। ইয়োশিমুরা কেনসান, আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন সাপের বিভিন্ন বিষয় নিয়ে। সব শেষে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে আপনার যারা প্রিয়জনরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করলে আপনি কি বলবেন?
2: আমি ছাদপুরে 2 বছর সাভারে 8 মাস থাকেছি। ছাদপুরে আমি বন্ধু বান্ধবীর সাথে ফুটবল খেলেছি, লুঙ্গি ডান্স করেছি এবং ইলিশ মাছ অনেকবার খেয়েছি। এখনো ইলিশ মাছের চেয়ে মজার মাছটা আমি জানি না, হাতে দিয়ে খেতে আরো বেশি মজা লাগতো। সাবার ISCIB স্টাফের জন্য আমার মাস্টার গবেষণা খুব ভালো হয়েছিল। আমি বলি যে আমার হানিমুনে বাংলাদেশ ফিরে আসব, কিন্তু এখনো কোনো প্ল্যান নেই। ইনশাল্লাহ আবার সবার সাথে দেখতে হবার জন্য আমি অনেক অপেক্ষা করছি।
1: ইয়োশিমুরা কেনসান, আপনার যে স্বপ্ন যে আপনি দেখছেন সেই স্বপ্ন সত্যি হোক সে প্রত্যাশা করি। আর এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পেশাগত জীবনে আপনার আগামী দিনগুলোতে আপনার জন্য আরও সাফল্য কামনা করছি। আর এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: আপনাকেও ধন্যবাদ।

0: প্রিয় বন্ধু, আমার জাপান জীবনে এতক্ষণ আপনারা শুনছিলেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। খুব ভালো লাগলো ইয়োশিমুরা কেনের কথাগুলো শুনতে। সাপ কামড়ালে কি করতে হবে তা তিনি খুব গুছিয়ে বললেন, তাই না আহসান ভাই?
1: একদম ঠিক বলেছেন
0: দিদি, নিজেও সাপের কামড় খেয়েছেন।
1: এটা আমাকে বেশ বেশ অবাক করেছে।
0: সত্যি খুবই আন্তরিক একজন গবেষক, আর খুব মজা লাগছিল শুনতে যে ইলিশ মাছের বিরাট ভক্ত উনি। যাই হোক বন্ধুরা, জানাবেন এই সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাবো। হাতে আছে চৌঠা জানুয়ারির আসর নিয়ে মতামত। এটি ছিল 2026 সালের প্রথম রবিবাসরীয় আসর এবং এটি সাজানো হয়েছিল আমাদের বাংলা সার্ভিসের সদস্যদের নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে। কণ্ঠ ও বক্তব্যের বৈচিত্র্যে রঙিন হয়ে উঠেছিল আসরটি, যা উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন বিহারের দীপক কুমার দাস। মুনির আহমদ লিখেছেন, বাংলা বিভাগের সকলের শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো বছরের প্রথম কথামালা অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একই কথার প্রতিধ্বনি করেছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক। আর শঙ্কর হালদার লিখেছেন, সকলের আন্তরিক শুভেচ্ছা বার্তাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ।
2: শুভেচ্ছা বার্তার আন্তরিকতায় মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণও। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, দর্শক শ্রোতাদের সাথে টেলিফোনে কথোপকথনে তাদের সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি পায়। আমাদের তরফ থেকে সময় সুযোগ মতো এই যোগাযোগ করাও হয়। যেমন ধরুন, বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দুজন পুরনো বন্ধুর সাথে কথা বলেছিলাম, সেই সাক্ষাৎকার আপনি শুনেছেন আশা করি।
0: চৌঠা জানুয়ারির আসর ভালো লাগার কথা জানিয়েছেন বীরভূমের নলহাটি পাইকপাড়ার শীষ মোহাম্মদ শিশানো। বন্ধু আরও লিখেছেন, আমি রেডিও ভালোবাসি, অবসর গ্রহণের পর রেডিও নিয়েই আমার সময় কাটে। আপনারা আমার শব্দের দুনিয়ার বন্ধু, আপনাদের ভালোবাসা জানাই।
1: বাহ, খুব সুন্দর তো কথাগুলো,
0: ভারী সুন্দর কথা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু আরও লিখেছেন যে কয়েকটি বেতার কেন্দ্রে তার লেখা চিঠি সেরা চিঠি হিসেবে পুরস্কৃত হয়েছে।
0: এটা কিন্তু খুবই আনন্দের খবর, বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, তার চিঠিতে আরেকটি খবরও বেশ দৃষ্টি কাড়ল, যেখানে তিনি লিখেছেন, ব্যস্ততার দরুন কয়েক বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেননি এবং একসময় আমাদের আর খুঁজেও পাচ্ছিলেন না। অবশেষে 2024 সালে বহরমপুর বইমেলায় তার এক বন্ধু তাকে আমাদের পাঠানো জাপানি ভাষা শেখার একটি বই দেন এবং সেই বইটি পেয়ে তিনি আবার নতুন করে আমাদের সাথে যোগাযোগ করেন।
1: দিদি দেখুন, জাপানি ভাষার পাঠ্য বইটি কেমন করে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে।
0: একদম ঠিক বলেছেন,
1: বইটি আমাদের হারিয়ে যাওয়া বন্ধুকে আবার ফিরিয়ে এনেছে আমাদের কাছে, তাই না?
0: ঠিক বলেছেন আহসান ভাই। যাই হোক, ওদিকে চৌঠা জানুয়ারির এই আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের হটু দেওয়ান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন যে বাংলা বিভাগের সদস্যদের শুভেচ্ছা বার্তার এই অনুষ্ঠানটি তিনিও খুব উপভোগ করেছেন। মতামতের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ, আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে অন্য একটি প্রসঙ্গ, আমাদের ওয়েবসাইটে আছে শান্তির দীপশিখা হাতে তুলে দেওয়া, এই শিরোনামের একটি ভিওডি বা ভিডিও অন ডিম্যান্ডের সিরিজ। এগুলোর মধ্যে একটি ভিওডির শিরোনাম অঙ্কুরিত আশা। এতে হিরোশিমায় পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া একটি চেরি গাছের কথা বলা হয়েছে। একটি স্কুলের প্রাঙ্গণে লাগানো এই চেরি গাছের সাথে বন্ধন গড়ে ওঠে এক প্রাক্তন ছাত্রীর, যা বোমা হামলার পর তার মনে আবার ফিরিয়ে

0: এনেছিল আশা এবং স্থায়ী আনন্দের সঞ্চার করেছিল। অসম্ভব মর্মস্পর্শী এই ভিওডি দেখার পর আবেগে চোখে জল আসে।
1: ঠিক বলেছেন অজন্তাদি, ভিডিওটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার। আশা ও আনন্দের প্রতীক মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর। আশা পূরণ হোক মন্তব্য দেবাশিস গোপের। পূর্ব বর্ধমানের প্রদীপ বর্ষা চিঠিতে লিখেছেন, পারমাণবিক হামলার ধ্বংসস্তূপের মধ্যেও যে চেরি গাছে কুড়ি ধরেছিল সেটি শুধু প্রকৃতির শক্তি নয়, মানুষের ভালোবাসা ও আশার ধারাবাহিকতাকেও প্রকাশ করে। এটি শুধু একটি গাছ নয়, এটি ভরসা, স্মৃতি ও পুনর্জন্মের প্রতীকও। এইভাবেই চেরি গাছ মানুষের মনে স্থায়ী আনন্দের উৎস হয়ে থাকে।
0: বাহ, খুব সুন্দর কথা লিখেছেন বন্ধু। এই ভিওডি সিরিজটি এখনও আছে আমাদের ওয়েবসাইটে, যাদের দেখা বাকি অবশ্যই দেখে নিন তাড়াতাড়ি। এবারে দুটো ভিডিও ক্লিপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি আমাদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখুন ক্লিপ দুটো। 22 মে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, জাপানি পরিচালকের সৃজনশীল চলচ্চিত্র রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। ফুজিমোতো আকিওর অসাধারণ চলচ্চিত্র লস্ট ল্যান্ড দুটি রোহিঙ্গা শিশুর গল্প তুলে ধরেছে।
1: এই শিশুরা বাংলাদেশের একটি শরণার্থী শিবির ছেড়ে পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে এক ভয়াবহ সমুদ্রযাত্রা শুরু করে।
0: এরপর 28 মে আরেকটি ক্লিপ পোস্ট করা হয়, যার শিরোনাম, বিদেশি শিক্ষার্থী বৃদ্ধি ভাষা শিক্ষার চাহিদা বাড়িয়েছে। জাপানে বিদেশি বসবাসকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিশুদের নতুন দেশের ভাষা শেখায় সহায়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। গত বছর 84,000-এরও বেশি শিশুর ভাষা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়েছিল, যা গত এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। যেসব শিক্ষার্থীর সাহায্যের প্রয়োজন তারা চীন, মঙ্গোলিয়া এবং ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। আমাদের ওয়েবসাইটে Q&A বা প্রশ্নোত্তরের পাতায় বন্ধুদের কেউ কেউ হয়তো চোখ বোলান মাঝে মাঝে। এই প্রশ্নোত্তরের পাতায় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে মানুষের জীবন বাঁচানোর জন্য কী করা উচিত তা নিয়ে প্রায়ই নানান তথ্য প্রকাশ করা হয়। বড় ভূমিকম্প আঘাত হানলে কী করা উচিত তা নিয়ে নানান আঙ্গিকে আলোকপাত করে কয়েকটি লেখা জানুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল। এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। বিহারের দীপক কুমার দাস এই তথ্যগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
1: এই প্রশ্নোত্তরের পাতা থেকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছিলেন নদিয়ার সুভাষ চক্রবর্তী। খুব ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলাম লিখেছেন, জাপানে শিক্ষা বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা সম্পর্কে জেনে মুগ্ধ হয়েছি।
0: ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফও। শঙ্কর হালদার লিখেছেন, জেনে আনন্দ পেলাম, মনে হচ্ছে 63 বছর বয়সে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যাই,
1: তাই নাকি?
0: হ্যাঁ বন্ধু লিখেছেন, আমি মনে করি ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে সুখের জীবন।
1: একদম
0: ঠিক কথা লিখেছেন। যাই হোক বন্ধু, আরো লিখেছেন, আমি সব জাপানি ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
1: খুবই সুন্দর কমেন্ট, তাই না দিদি?
0: হ্যাঁ, খুব সুন্দর। চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে দেখতে আসর থেকে বিদায় নেওয়ার সময় হলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা তা জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।